0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন্যপ্রাণীর বিলুপ্তি দ্বিতীয় খণ্ড। বিলুপ্তি হল প্রাণী বিবর্তনের এক স্বাভাবিক ঘটনা। পরিবেশের সঙ্গে ভালদরে খাপ খাওয়া প্রজাতিবর প্রতিযোগিতাত তিষ্ঠিব নোৱাৰি কিছুমান প্রজাতি লাহে লাহে লোপ পায়। যিদরে 7 কোটি বছৰৰ পূর্বে ক্রেটাসিয়াস যুগৰ শেষত ডাইনোসর

0: জিলার রেহরুপ।
1: নমস্কার, জিলার রেহরুপ অনুষ্ঠানত আজি শুনক ডিব্ৰুগড় জিলার রেহরুপ। আমার সৈতে আছে ডিব্ৰুগড়ৰ পৰা আমাৰ সংবাদদাতা যাদব গগৈ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর তারিখে সমগ্র রাজ্যখনের ডিব্ৰুগড় জিলাতো বিশেষ কার্যসূচী রূপায়ণ করা হয়। এই বিষয়ে আমাক সবিশেষ জানাইছে ডিব্ৰুগড়ৰ আমাৰ সংবাদদাতায়।
2: ডিব্ৰুগড়ত ভারতীয় জনতা পার্টি ডিব্ৰুগড় সমষ্টির উদ্যোগত আয়োজিত সেবা সংকল্প অভিযানের অংশ হিসাবে আয়োজিত আশীর্বাদৰ বন্তি প্রজ্বলন কার্যসূচীত ভারত সরকারের বন্দর জাহাজ আর জলপথ বিভাগের মন্ত্রী তথা স্থানীয় সাংসদ সর্বানন্দ সোণোৱাল উপস্থিত থাকি বন্তি প্রজ্বলনের কার্যসূচী শুভারম্ভ করে। জনসেবাক দেশ সেবা হিসাবে গ্রহণ করে বিগত 25 বছর ধরে নরেন্দ্র মোদীর নিরলস সেবা সুশাসন আর কর্তব্য নিষ্ঠার জড়িয়ে রাষ্ট্র নির্মাণত উৎসর্গিত ভূমিকা পালন করে আছে। তেখেতর প্রতি এই কার্যসূচীর জড়িয়ে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রীগিয়ে। উক্ত দিনটি সমাজের বিভিন্ন ক্ষেত্র উল্লেখযোগ্য অবদান আগবহা নাগরিক সকলের ক্রিয়ার ক্ষেত্র কৃতিত্ব অর্জন করা উদীয়মান খেলোয়াড়ক সম্বর্ধনা জানায়। প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য দীর্ঘায়ু আর দেশের এই মহৎ যাত্রা অধিক শক্তিশালী হওয়ার কামনায় আশীর্বাদ মন্ত্রীর পোহরে উজ্জ্বলি উঠক সেবা সুশাসন আর রাষ্ট্র নির্মাণের দৃঢ় সংকল্প হোক বলে মন্ত্রীগী আশা ব্যক্ত করে। মন্ত্রীগীর এই অনুষ্ঠান ডিব্রুগড় বিধানসভা সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকনকে ধরে বহুকী গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে।
1: অসমৰ বিকাশৰ ক্ষেত্ৰত ডিব্ৰুগড় জিলাৰ ইতিহাস, ঐতিহ্য, সাফল্য আৰু অৱদানক স্মৰণ কৰি 2 অক্টোবৰ তাৰিখে জিলা পুথিভঁৰাল প্ৰাংগণত 55 সংখ্যক ডিব্ৰুগড় জিলা দিৱস উদযাপন কৰা হয়। এই বিষয়ে অধিক জানো আহক আমাৰ সংবাদদাতাৰ পৰা।
2: বন্দে মাতৰম আৰু অসমৰ জাতীয় সংগীত পৰিৱেশনে কাৰ্যসূচী শুভাৰম্ভ অনুষ্ঠানটোত ডিব্ৰুগড় জিলা আয়ুক্ত বিক্ৰম কৰি আদৰণী ভাষণ প্ৰদান কৰি উপস্থিত সকলোকে শুভেচ্ছা জনায়। জিলা আয়ুক্তগৰাকীয়ে ভাষণত ডিব্ৰুগড়ৰ গৌৰৱ উজ্জ্বল ইতিহাস আলোকপাত কৰি আৰু অনাগত দিনবোৰতো জিলাখনে প্ৰগতিৰ অব্যাহত রাখব বলে আশা প্রকাশ করে। তেও শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করার ছাত্র ছাত্রী সকলের নিয়মীয় উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। বিশেষ নবম আর দশম শ্রেণীর ছাত্র ছাত্রী সকলের অনুপস্থিতিক উদ্বেগ প্রকাশ করে শিক্ষার পরিবেশ উন্নত করার সকলো পক্ষের সহযোগিতা কামনা করে। যুব প্রজন্মক শিক্ষা আর ক্রিয়াক্ষেত্রত অধিক সুযোগ প্রদান করার আহ্বান জানায়।

সনাই ভালে পথি মূর্চুঙ্গা মাদল সারঙ্গি দমাহা ট্যাম্পো ঢোলক কর্ণাল খ্যামটা খৈজড়ি আদি প্রমুখন ই বাজার আমরো নেপালি সমাজমা দমাই জাতিলে বজাইনে গর্দছন। দমাহা বজাউনেলাই দমাই ভনিয়েকো হলা। লোকোক্তি অনুসার দমাইহরু সৃষ্টিকালমা বাহুনকা ভান্জাহরু হুন ভনিয়েকো ছ। ইসৈলে ভনিন্ছ মাটাকো ট্যাম্পো গঙ্গেরুকো গজা আজদেখি ভান্জা পরশরী বজা। নৌটা বাজাকো সম্মিলিত রূপমা বাদন হুনালে এসলাই নৌমতি বাজা ভনিয়েকো হুনুপর্ছ। বিবাহ ব্রতবন্ধ যাত্রা চাড়পর্ব আদিমা মঙ্গল বাজাকের রূপমা বজদে আয়কা ছন। গাঁও ঘর ভিড় পাখা ঘনকিনে গরি বজাইনে ইয় সাময়িক লোক বাজা বাদনমা জম্মাই বাজাহরুকো ঠুলো যোগদান সহিত হাম্রো সমাজমা বিশিষ্ট স্থান ওগটেকো ছ নৌমতি র ইয় অতি নেই প্যারো বাজামা গরিন্ছ। যা মাদলকো বোল ত্যাঁ নেপালীকো গোল ভনিন্ছ। নেপালি লোক বাজামা মাদলকো স্থান উচ্চা ছ। মাদল নেপালি সঙ্গীতকো পথ প্রদর্শক পনি হো। মাদল বিনা কুনে লোকনৃত্য লোকগীত র লোকলয় অধুরেই রহন্ছ। এসৈলে আম্রো জাতিলে মাদললাই আধ্যাত্মিক প্রণয়কো প্রতীক এউটা র জাতীয় চেতনাকো সরচনাকো রূপমা স্বীকার্দছ। মাদল র মারুণি আম্রো সংস্কৃতিকো ঢুকঢুকি হো। মাদলে গীতকো শশি গাউদা এসকো সৃষ্টিকো বর্ণন গরিন্ছ। জস্তাই ছতিবন কাঠকে মাদলু মেরো কাশকুড়কে খরি লগাইয়ো। মাদলকো দাইনেতিরকো মুখ সাঙ্গুরো ও দেব্রেতিরকো মুখ ঠুলো হুন্ছ। দুবৈতিরকো মুখমা খরি লগাইয়েকো হুন্ছ। মাদল তিন থরিকা হুন্ছন, পূর্বীয় মাদল, পশ্চিমে মাদল র সোরঠী মাদল। পূর্বীয় মাদল ঠুলো আকারকো হুন্ছ, পশ্চিমে সোরঠী মাদল এউটাই চুড়কিলো আওয়াজ নিকাল্নে সানো র ছরিতো আকারকো হুন্ছ। দাইনেপট্টিকো স্বরলাই পোথি স্বর র দেব্রেতিরকো স্বরলাই ভালে স্বর ভনিন্ছ। সারঙ্গীকো তারলে মেরো মনকো গীত গাউছ, লেকদেখি বেশি সম্মান গাইনে গীত গাউছ রাজাই। ইয় ভো সারঙ্গীকো মূল কুরো। সারঙ্গী অত্যন্তই প্রচলিত তার বাজা হো। সারঙ্গী বিশেষ গাইনে জাতিলে বজাইনে চলন ছ। সারঙ্গীকো স্বরমা গাইনেহরু রসপূর্ণ সবাইর প্রেরণাদায়ক গীত গায়ের ঠুলো আড় র ভরসা উল্লাস উমঙ্গকো বাতাবরণ সৃষ্টি গর্নমা ঠুলো মদ্দত পুর্যাইয়েকো দেখিন্ছ। মনকো ব্যথা সারঙ্গীকো স্বরমা গুঞ্জিয়েকো হুন্ছ। ইয় বাজালাই কসাই কসাইলে উর্নি পনি ভন্দছন। আব আর টুঙ্গনা, পাহাড়বাসীহরুমা পাইনে অর্কো লোকপ্রিয় বাজা হো টুঙ্গনা। এসব মোড়িনে ছালা সকেসম্ম ভেড়িকো ভয় রাম্রো বজ্দছ ভনিন্ছ। টুঙ্গনামা চারবটা রেশমকা তার জড়িন্ছন অনি নখিলে বজাইন্ছ। তামাং গুরুং র শেরপাহরু টুঙ্গনা বজায়ের সেলো গীতমা র গোঠালে গীত গায়ের ইয় বাদ্য বজাউছন। চিয়াব্রুং, চিয়াব্রুং রায় লিম্বু কিরাতহরুকো বাজা হো। লিম্বুহরু চিয়াব্রুং নাচমা ইয় বাজালাই বজাউছন। ইয় বাজাকো আওয়াজমা আপনাই বিশেষতা ছ যো অরু লোক বাজামা পাইদৈন। এসলাই লিম্বু ভাষামা হুক চাং ভনিন্ছ। হুকো অর্থ হো হাত র চাংকো অর্থ হো চালনে বা হির্কাউনে। চিয়াব্রুং লাংসামমা অতি নই খুলেকো হুন্ছ। ডম্ফু, ডম্ফু র ডম্ফুরে, ডম্ফু বিশেষ তামাং থামি শেরপা আদিলে বজাউছন। দবাটা এসকো নাম ডম্ফু ভাকো। দলাই আকাশ বাদ্য বা আকাশতির ফর্কেকো বাজা ভনিন্ছ। গোল আকারমা করিব এক হাতকো গোলাকার ভাকো ডম্ফুকো ঘেরকো একাপট্টি দাইনেতির মাত্র ছালালে মোড়িয়েকো হুন্ছ, অর্কোপট্টি খোলারে রয়েকো হুন্ছ। তামাংলে বিয়েবাড়ি ভেটঘাট বা শুভ কার্যমা তামাং গীত ছিত বজাউছন। ডম্ফু র মাদল নেপালি বাজাকো মুটু র তাল হো। দমাহা নগরা বা দম নগরা, দমাহা র নগরা একই থরিকা একই আকার প্রকারকা বাজাহরু হুন। দমাহা নৌমতি বাজা বা পঞ্চে বাজাকো এক অংশ হুনালে এসলাই এউটাই গজলে বজাইন্ছ। এই দমাহা দেবস্থল বা পুগেপছি ফেরি দুইটা গজলে বজাইন্ছ র নগরা ভন্ন পর্দছ। দমাহা তামালে ধাতু অর্থাৎ তামাকো ধাতুলে বনাইন্ছ। গরুকো ছালালে এসলাই মোড়িয়েকো হুন্ছ। বজাউদা গাউ ঘর নথর্কিয়ে দমানি হইন। এসারি নেই দম নগরা পনি ধার্মিক স্থলতিরই বজাইনে ঠুলো আকার ভাকো নগরা নাই হো। শঙ্খ ঘন্টি ডম্বরু পনি আমরা সংস্কৃতিমা ধর্মস্থলমা বজাইনে বাজাহরু হুন। ইয়াঁ উল্লেখ গরিয়েকা বাজা সঙ্গে অরু ধেরেই নেই আমরা লোক বাজাহরু ছন,
जस्तै काङ्लिङ, फेरी, डिल्ला, मुर्चुङ्गा, बिणा, बिनायो, बाँसुरी, मुरली।

কারডম লাকা কাসপানি গুহাটি মহাবাহু বীরটার জিঠা বীরটা পড়িয়াবাং নীলি মডন সিনফার স্টেট কেবিনেট আসামা লঙ্কে দো আবারিম আগ্নিবীর টুমাফান আসাম পুলিশ এ পি আর ও এস ডি আর এফ ফেয়ার ফাইটার লাপেন্টে এমার্জেন্সি সার্ভিস ফরেস্ট গার্ড লাপেন্টে এক্সাইজ ডিপার্টমেন্ট আলং এপয়েন্টমেন্ট কে পিয়া পুঠাক ফান গৃহিণী কেরাই পিয়া ফান এপ্রুভেল পিল দিসপুর লোকসেবা ভবন আলং কেপাডো কেবিনেট আমায়াফি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইসি প্রেস মিট আলং সি বাংসলাম পাকলাংল কেবিনেট ন্যাশনাল হাইওয়ে ব্রাঞ্চ আলং ইনুট এডিশনাল কমিশনার এপয়েন্টমেন্ট কি পিজিয়া ফান্তা চেপারাইল বাংস ফ্রাং লোক নির্মাণ ডিপার্টমেন্ট আলং কেডো ন্যাশনাল হাইওয়ে লাপেন্টে ভবন ডিপার্টমেন্ট আফান থাকসি ন্যাশনাল হাইওয়ে ব্রাঞ্চ আকাম কেলাংচারি আফান এডিশনাল কমিশনার এপয়েন্টমেন্ট কি পি আফান কাম পারিডেংল জল জীবন স্কিম কে পচুনাফান কেবিনেট পটুমি বিটিসি কার্বিয়াং লং লাফেন্টে ডিমা হাসাও অটোনোমাস কাউন্সিল পেন এম ও ইউ কেচেটকাফান কেথম দ্রাব সেমার লোপু চিফ মিনিস্টার কে হাই নিংজেলো স্টেট কেবিনেট মধুপুর হত্র আফান চিকলো এজন টাঙ্কা লাগ এসি কে পি লাফেন্টে আসাম রেজিমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আফান টাঙ্কা ক্রোর ক্যাপ কে পি আফান এপ্রোয়েল পিলো লাপেনাপার্টা পাটুমি কেপাডো কেবিনেট আমায়ালং আবানাগারি মটর কেনাম কেজরাফান এপ্রোয়েল পিল বাংস টেংসি নিংকান কেথম কেবানাগারি গ্রিন সেস পিনাংপো ইলেকট্রনিক্স লাপেন জিএন সি আগারি গ্রিন সেস পিনাং নেলুপু আকে হাই চিফ মিনিস্টার থানপাচি নিল সেন্ট্রেল পোর্ট জাহাজ লাপেন্টে ওয়াটারওয়ে মিনিস্টার সর্বানন্দ সনোয়াল পিনি ডিব্রুগড় বগীবিল পেন আনারলোপর ফাইক্রি সিয়া ফ্রাংসি ইন্টারনেশনেল হরমুহর্তার কেপন আজাহাজ পাচিলেংলো চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল ওয়ার্সাই পেন বাংস প্রোগ্রাম আলং আলহী সারপো আমানা পাইং পেন চেটংডুনপো নামরূপ আসাম পেট্রো কেমিক্যাল লিমিটেড পেন মিথানল পন্সি হিনি হরমুহর্তার কেপন আজাহাজ বগীবিল পেন

বাংলাদেশ ঢাকা পানগাঁও পোর্ট অলং আন দাম্প জাহাজ ইসিয়ালং ইংকয়রা থ্রক্সি কন্টেনার ডোলো লাপেন্ডে কাডুকাবে সুরি ইসিরা থ্রকনের ক্যাপ্টন মিঠানল পনল বাংসহিনী জাহাজ ব্রহ্মপুত্র ন্যাশনাল ওয়াটারওয়ে হিনি লাপেন্টে ইন্ডিয়ান বাংলাদেশ প্রোটোকল ওয়াটারওয়ে পারিডেংল ডেট স্বাধীন কেলং আফি ডিব্রুগড় পেন কাপ্রেগা ডেট পোর্ট আন হরমু কেপন লাহেল আফ্রাংসি হাওয়ার আলো অকপ্রাণ সেক্টর কেপা চিংথুর আফান কেংকাম কেচেয়ারডুন আলং পাচের আবদুনসি পিনি বঙ্গাইগাঁও মেডিকেল কলেজ লাপেন হসপিটাল ইং ফুপনপো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট মাসগাঁও আলং কেপাংনি বাংসো কলেজ ইং ফুপনপো অকপ্রাণ লাপেন্টে ফেমিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি পেন কিপিপন টাঙ্কা ক্রুর ফারো ঠ্রগরা ক্রিসি খরত পেন কে কিম বাংসো মেডিকেল কলেজ আলং ফারো ইসি MBBS আং হয় কেডো হাওয়ার আলো ক্রিক ফো মেডিকেল কলেজ পু রেকগনাইজ ল পিনি প্রোগ্রাম অলং চিফ মিনিস্টার টাঙ্কা ক্রুর ফোক্যাপ খরত পেন কে কিম ডিস্ট্রিক্ট কমিশনার অফিস লাপেন্টে কাপড়ে কাপড়ে প্রজেক্টা ইংপু পনপ বাংসং বং অভয়পুরি খুড়াগাঁও কসারিপাড়া আদর্শ বোর্ডিং স্কুল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ স্কুল ইনফ্রাস্ট্রাকচার লাপেন্টে বীরজারা টি গার্ডেন আদর্শ স্কুল টোলো বাংসো প্রোগ্রাম অলং অকপ্রাণ লাপেন্টে ফেমিলি ওয়েলফেয়ার মিনিস্টার অশোক সিংহল বরপেটা MP ফণীভূষণ চৌধুরী রেভিনিউ লাপেন্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার কেশব মহন্ত পেন্ডাংলক পেনাং আন কেঠে কিডিংটুম চেটং দুর্প দক্ষিণ হালমারা মানকাসার ডিস্ট্রিক্ট ইন্ডিয়া বাংলাদেশ আহয় আলাগা সরা ওয়ারালং চাইনং কেচংহুয়া টুমাফান অপারেশন পাডুসি পুলিশ বাংসির ক্যাপ আমলুগাফান নেপিং নাংপনল বাংস ফ্রাং চাইনং কেচংহুয়া টুম পুলিশ ফান টেংখ্যাং পন্সি হিনুত পুলিশ ফান আরেং আহু পাসল নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন পেনা ভোট জগব কনস্টিটুয়েন্সি আলং লাখ কৃষির কেবরা সুরিহিনীরা কেথম ভোটার সাতু ভোট কে জকাবার সাই লংপো বাংসং বং লাখ সির কেবরা ফারু সুরি ফো কেবরা নের কেবরা ফারু ফোরা ফিলি কেবরা সির কেব কে পিনসমার লাপেন লাখ সির কেবরা সুরি ফিলি কেবরা কেথমরা ফারু কেথম কে আর্লো সোপিমার ভোটার্স সুরিহিনীরা ফারু কেথমরা ট্রক্সি পোলিং সেন্টার লং ভোট কে জগা কাম মেসেন পেন কে পাচুন আফান ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শিখ ডাংলো বাংস ইলেকশন আফান ক্যাম্পেইন পাটুমি জুটলো সপ্তাহিনিয়ান সসে জাপান অলং এশিয়ান গেমস কে পাঠু পাটুমি জুটল এশিয়া অলিম্পিক কাউন্সিল চেয়ারম্যান পেনসি আরনাটাং পেন এশিয়ান গেমস কিজুট আলাম ডিক্লেয়ার ল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এশিয়ান গেমস অলং মেসেন পেন কে পাঠু দুনা পুঠাক ইন্ডিয়ান এথলেটিক্স আটমাফান চোরল পিনি বীরটাকে পানসি ইংটনিক ল

0: এডমিশন দেয় পেন ফ্রেশার্স মিট দল লাস নিলি লুনিজির লোন পি দিল লাস আলুনিজির পেন্সি নিলি বাংকে মিউজিক সেক্রেটারি আফান নিলি ইলেকশন থ্রুদল হাই দেল তা আলু ন নিলি নিং আবে সিতা নিলি আলুন বাংকে লাস ন তাল তাল মহা তাল পোহে
1: আলুন আসাবো
0: লাস আলুন হেদি আলাম থে নিলি চুতি নি দেল চেলাংদা মাতি লসি তা আলু আসাবো লপোহ তাল তাল মহা তাল বেতাল পড়িলে ভাই লাসন হ চতি নি দেল নিলি আলাম থে বাঙ্গে লা পেন লা এসামিস বাঙ্গালা নীলা নীলা আলুন সিলুন ল লাহাই লুন সি নিলি বাঙ্গে নীলা নীলা বাঙ্গে নিংদো লাগে মোটা নিলি লু
1: বলো তে লুন
0: লাগে লুন এলো লাগে
1: লাগে লুন এলো আতে নারি লা দীপু কলেজ লং পিপি আকাম লাগলে মানে
0: ও নিলি কালচার মিউজিক সেক্রেটারি চোদে পেন কে নিলি হাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আবে পিন নিলি হারমোনিয়াম স্কেল চেঞ্জার নাম ল গিটার নাম ল কঙ্গু নাম ল লা পেন কে লা ঢুলকি তবলা লা পেন সন মাইক সেট নাম নাম ল লা ল আং পর কে নিলি কাদো গবে কুরাস কে থান কাদো গবে লাই চেং ল লাপেন লা নিলি লাসোয়া প্রাং জং আকু ইসিয়ালাম দোলাং নিলি কলেজ দুন্দের পেনকে লা ইলেকশন আপ্রাং আপ্রাং বাংকে কেদামতাং আ বডি তুমালং নিলি হেদাক লুন চিপাটি দুনল এনুয়াল ফাংশন হুল লুন চিপাটি দুনল হালা ডাক্তার নিলি বেস্ট মিউজিশিয়ান লং অ্যাওয়ার্ড লং ল বেস্ট সিঙ্গার বেস্ট মিউজিশিয়ান অ্যাওয়ার্ড লং ল কার্বিয়া লুন পেন এসামিস আলুন লা জ্যোতি রাভা আলুন ভূপেন হাজরিকা আলুন পেনকে নজরুল রবীন্দ্র সঙ্গীত লাই সিতামে নিলি লং ল বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড লং ল ডাক দীপু গভর্নমেন্ট কলেজ পেন্টা
1: তেনালি নিংহাং জিমা ইসি জ্যোতি সঙ্গীত কিলুন জিমা
0: জ্যোতি সঙ্গীত নন বাকে ইনিং কে দুয়ে রে হ সিতা
1: আসাব
0: জ্যোতি নি এল ইনিং বাংবে দেল হ নন বাংকে
1: তেনিং কি দুগে দে
0: ইনিং
1: রবীন্দ্র সঙ্গীত
0: রবীন্দ্র সঙ্গীত বে ইনিং দোলাং নলম লুন লে অং মা চেতিনি এলো
1: রবীন্দ্র
0: সঙ্গীত আসাব ও লা যদি তোর দাগ

0: আতুম তো ও
1: আমার সে এ সাথে আজি তো লাড্ডু খাব লাগবে আগে ডিপু নাম লিপ ডক ডক শিব মন্দির লং লাড্ডু নাম পনল নিলি হ্যাঁ নিলি তা চোচে পিনলাম স্যার আমার লাসুয়া লাড্ডু পনল হোস্টেল লঙ্কে চুলং লে আপদ পু আং তানে চো না ফিল লংসে লাড্ডু চলো নিলি চলো আসা ও কিছু দান ফানে মানে রাখি দোকলো আমার নিলি বাঙ্গে এরি বুবল হ্যাঁ মই বেশি খালে নহব পয়াল হ্যাঁ আঠে লাতুমকে চুজি নিচি নিয়ে তেঙ্কে পয়াল হ্যাঁ আমার লাতুমকে বাংফ বাংত্রগা কর যাং তুমকে লাড্ডু চলত একদম কে থম্পলি লাড্ডু চলব থুরনে দেল আঙ্কে লা পুয়ানি কাং সামলো আঙ্কে হালো হোস্টেল ইনচার্জ হবো আঙ্কে এ তহতে ভিতর আহিব লাগে ভিতর আহিব লাগে বোলাওল আঙ্কে লা তুমাকে থুরনে দেল এ ঝাক তুম ভানকে নিলি কিরুং কিরুং পনসি হা হোস্টেল লং আনকে পন্ন লাস আবাং মতে নন পুতা নিং দো কগলো কাদে নাং লাং প্রং কো পিসি লাগে ক্লেম নাম মা পু আগে হে পে নতুন রে মিউজিক সেক্রেটারি আহিছে গান গবলে দিম পু কাদ দুই তা হাং থু পাগলো আগে ডাক লুন লুন তে কাংলো নিলি
2: ফেসার সৌরি কসান লা
1: লা পিয়া
2: ফেসার সোশ্যাল লবে
1: ফেসার সোশ্যাল হত বাংতা মেশন ল নিলি নিলি মেনা মাসি কিলিত পন ল মতে দি কার্বি আকুরাস কাপালুন লাপেনকে নং এ কিপিয়া মুখালা কম্পিটিশন লং নং এ কি পি পুস্তামে মে পিক পিক আন নিলি হাদি দাগলা গুহাটি লা রাজগড় পেন সিনিলি গিটার পনপ মেন্দুলিন পনপ লাহে সিনিলি নং এ তাকে পিপি ল চলাসন পরকে দো ওলাং স্যার থিহেক পানিলি থানপ আঙ্কে লা 1994 পেনপ আঙ্কে নিলি কার্বি ইউথ ফেস্টিভেল আলং কাচের আবদুন তো কলতে মা আহক পেট বাঙ্কে নিলি 1992 পেন্সি কার্বি কালচার সোসাইটি লং বাঙ্কে নিলি মিউজিক এন্ড কালচার সেক্রেটারি ল 2007 আন আমার তারালাংস লং বাঙ্কে 1994 লং বাঙ্কে পার্মানেন্টলি দাক পাদো নাং পোলো লাদাক লা অপেরা স্কুল নিল তুম বিল অপেরা মিউজিক স্কুল হাই কিবোর্ড দোল গিটার দোল তবলা দোল লাহা সোহত বাঙ্কে নিলি ম্যানেজার ল আমি লা মিউজিক স্কুল দা ক্লেম ল লা পেনতে নিল তুম ডান্স ড্রামা ক্লেম পন জির জারা কায় কে জগামাং মুন কাংতিং সাম্প্রি লাহাই ডান্স ড্রামা নিল তুম ক্লেম ল ইউথ ফেস্টিভেল কে লাংমি পিক পিক ল এং পেন লাদাক হা ইমু আলাম কা নিল তুম ক্লেম ল
2: হা ইমু হলা থিয়েটার
1: লা নিল তুম সি ক্লেম
2: নাম তুম সি ক্লেম
1: নিল তুম সি ক্লেম
2: কোনা না লাগে দাম নাম নিতুম
1: লা বাঙ্গে নিল তুম অল কার বিয়াং লং সে নিল তুম হা ইমু আ তোর কে দাম ল
2: নাল জাদুম
1: নীলি দাদু ল নীলি বাঙ্গে মেন সিঙ্গার ল
2: লুচি পোলো
1: লুচি পোলো লা ডান্স ড্রামা হা ইমু আলাম কান পাকলাং পপুলোতে কেচেংসি লা এনুদা আলুন্সি পো বাঙি আঙ্কে লা সুর বাঙ্কে

0: la solun ke na hok ta be non di phuri do center long si do isa e la solun dili hadak sikelun chenglo karbiang long ke ha i mualun ati ot kilun thek bang hala sura be de ama si anu anu phan palun lo e lason kali ati ot kali pu ama la lun si po chon rokan to terang sar bang pulo to nalilun thako sar pulo lani lilun po lun lo ama si e la helu hai mu ati ot lo la se nali lilun po si Gopal Sharma I studio nogong lo si recording dam
1: oh laso lun bari ma mam kha nali kuna lo charli
0: nililun barim ka charli bangke ahog ahog bangke nili tu mehem la nili ga kleng ta lun barim lun sipu
1: ho ta he ma si charli lo
0: a ma si la nili gi tum long arjudun long ma hadi la pen nili pai ta lun the the si ta mi hadi e jha ka lun ke nang lun pi det ti la ta la son long pen hala nili ong tum ta nili pai che kle po nili ong tum ta lun sipu do লাচন পেঞ্চি মানে কাচাৰলি গালি চিতা হেদি লাপু নিলিগে আচাৰ আচাৰ পেন আৰ জুদুন প নিলিনিমা নিলিমেনাছ আকৌ কাচাৰলি থু লাচন হে নলা আই লুন চি কে চাৰ টাংলো নেতা পুবাং লাতা নিলিমেনাছে আকৌ কাবুচি থুলো আতি অত বাৰিম পেন লাচন আমাচি লা কাৰ্বিউট ফেষ্টিভেল গেপাডো আলংতা নিলি বেষ্ট ছিংগাৰ নিলি এৱাৰ্ড লংল বেসিংগার এবার লং লো মাসি লাফু দাম্বম দাম্বম পেন অল আসাম কিশোর এন্ড রফি সং কম্পিটিশন লং তা নিলে সেকেন্ড লং জোরহাট লং সে পাদ থিয়েটার হল লাপেন কে নিলে

0: ना कपड़े कपड़े का लून ता नहीं लून बेंगोली भोजपुरी नेपाली दिमासा तिवा बोरो लसन भेराइटी सा लून नहीं लून हम दीदी आम से नेताजी सुभाष चंद्र बोस पुठा ता नहीं लून तकलो लापेन्टे डॉक्टर ए पी जे अब्दुल कलाम पुठा ता नहीं लून तकलो आम से हाला सुहुत सी पी आई एम एल रैली दो कलकत्ता लो 1992 ओवर ग्राउंड के वांगपो आम हाला सुहुत लून तेका नहीं लून भाई फान है আমাছে এ হেলা চলুন কে জুমে পিক ও
1: হালসা
0: আমাছে হালা স মনি নন পুটা নিলে ফান আনিং দু এ আমার নন লা স মনি দে বংকে ডক্টর এ পি জে আব্দুল কালাম ফাউন্ডেশন পো ইন্ডিয়া লং হ্যাঁ লা বাঙা সেক্রেটারি ল ফাউন্ডেশন সেক্রেটারি ল লা
1: ও
0: আমাছে নিলে ফান মেসেজ নাং ল ল সাঠে রং পি ল মা পো কালাং ল নাং জতি নি নি বো জতি নি নি নাং ফান নি বাউডা তা নাং হাং পুলো বাউডা নাং হাং ল নাং হালা সুর লা হায়া লুন কে টক দো বাংলা লুন নাং রেকর্ডিং লো মাপো রেকর্ডিং দালা এ রেকর্ডিং থা পুলো বাউডাটা নাং হাং লো অংকে পি দা পি ল আমার নাকি লা নন চু লাস্ট 27 জুলাই বাংকে নিলিফান রে হাওড়া বাংনি ওয়েস্ট বেঙ্গল বাংনি পুলো হ্যাঁ পি ফালো স্যার পুলো ও নাং ফান সি নিতুমকে মানে ডক্টর এ পি জে আব্দুল কালাম অনারি অ্যাওয়ার্ড নাং পিবো পোলাসি নিলিহা লাদাখ লা আব্দুল কালাম বতা তাকে চিং থুম দো
1: নাংলিফা নাঙ্গার চৌল
0: নাঙ্গার চৌল নাসি হেদা
1: হ্যালো সো কারচো হট নাংলি নাংলিফা পি পি লাং পি পি
0: লা মোমেন্টো দোল লা কারচো আলো দোল লা তোমা পহু পিনি নাং পিল লাসি আলাংলিফা নিলি কে টক পি আলুন সে তামি হাদাক সে নিলি ওপেনিং ল
1: লুন দালুন
0: আলুন দালুন
1: লুন জিমানন
0: আলুন বাঙ্কে আসা উলুন চম্প দি মাইনর ডি মাইনর কালি হা ভাটিয়ালি হুর একটা আসিলে মাইনর জি জি জি জি বিধা মই গাই দিম দিয়ক কিহত আছে বা

তাকো নন লেটেস্ট হওয়া বাঙ্গে নেপালি আখে এফান পিরথে লঙ্কা পাচিনি যে ফান নিলিহীন পেন এসিয়া প্রসেস দল নিলিহীন কাবর ই দল লা বাঙ্গে আলাং তুমতাল সনে চিলুন লেপিন লাং পুসি পুহে লাসি নন হে লাং নিলি লা 29 জুলাই সি দার্জিলিং লসি লা সলুন ইনগ্রেট দাম ও লা পেন নেপাল পেন কোপনি এম্বাসাডর সি বাং হ লা লাং তুমসি লা সলুন ইনগ্রেট কাং ল লা সলুন বাঙ্গে নেপালি আসামিস কার্বি মিক্স লাসে নিলি বনাইলা নাসি ও

0: লাপানাপর লুন্সেপো সাঠিরংপি আকায়ালামুয়া পুঠাক চিহুচিপুট কেথম মাতে কিজুসি আংদিং আর্জুলং তাংলো চিহুচিপুট বাং অজয় কুমার বরা
1: লাকে আকাশবাণী ঘটি মহাবাহু দনমার্লিয়া জুন্ঠু লুনাং ডেংডাম থুই লনা চন্দ্রকান্ত টেরাং প্যাংকি লুন আলুনালাম থে কার্বি দিতা কার্বি আরজিক স্নাং আলাংলি প্যাংকি লুন লাবাং সলুন

দন মারলিয়াম আপরচকি পিনি কার্বিয়াং ডেংটা পানসিং টনিকলো পেনাবলি পুঠাচে টং থইলো নাং দৌ মে থাকমে কুরবাংথু।

আকাশবাণী গুহী মহাবাহ রাদাপুরের নিশানসুমাকুর বড়া হাদরসা মন্ত্রী আফাতা আসাম অরাই গজরি থাকুনে বার্গ অগ্নিবীরফর আসাম পুলিশ এপিআরও এসডিআরএফ অর খমগ্রা আর গনাংতার সিবিতায় হাগ্রামা রেখাতি হানজা আর আবকারি বিফানী মনজিসে থাকুন মাসিনি থিয়ন্থায় জিনে জৌখণ্ড মাসি থি খালামনে গনায়তি হনায় যাবায় দিসপুর সুবুং সিবিতায় নয়ংয়াও খুনে মন্ত্রী আফাতনি জথুমনি উনও গিবি মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় খৌরাঙ্গিরিফোরনি সিগাং বি বাত্রাকে ফরমায়ে ওরেহে জল জীবন মিশননি মাবিথাঙ্কিনিফোরকো মাউফুনো থাকায় মন্ত্রী আফাতা মৈয়া বিটিসি কার্বি আংলং আর ডিমা হাসাও জারখুন্থাইজন মন্থাম গরুপ্তানি খসড়া থিয়ারি খালামনাই যায় হানানে গিবি মন্ত্রীয়া ফরমায়ে হাদরসা মন্ত্রী আফাতা মধুপুর সত্রাও দানফেয়াও সে লাখ রং দৈথাইহরন আর আসাম রেজিমেন্ট যৌগানের জি কোটি রং হন গনায়তি হাজি অনগাইব পৌর নিগম বিষয়কটির সম্বন্ধে গাওবাগাও জিল্লা বিজিরসালিয়াও গহ হনায় আসাম পৌর নিগম বিষয়কটি খান্তি 2026 মন্ত্রী আফাতা গনায়তি হে মিরু বন্দর জাহাজ আর দুই হান্তামেলা মন্ত্রী সর্বানন্দ সোণোয়ালা দিনে ডিব্রুগড় বগীবিল টার্মিনেলনিফ্রায় ফুংবিলিনি 10 বাজিয়াও গিবিয়ে হায়ুং গেজেরারি মুয়া রোগানে জাহাজ খারনাইকে বেখাওনানি হে গিবিমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায়া ভার্চুয়েল রহাজং বে হাবাফারিও গাহাই আলাসী মহরে বাহাগ লায়ে নামরূপনি আসাম পেট্রোকেমিক্যাল লিমিটেডনিফ্রায় মিথানল রোগানা লংন গনাং গংনৈ মুয়া রোগাগ্রা জাহাজা বগীবিলনিফ্রায় বাংলাদেশনি ঢাকানি পানগাঁও বন্দরসিম থাকান জিনি ডিব্রুগড়নি খৌরাঙ্গিরে মিথিহনায় বাইদিব্লা গংফ্রুম জাহাজও মন 27 কন্টেইনার থাকেন আর গাছে 1,080 টন মিথানল লাই যান মখজাতদে হাতর উদাংসরী উনও গিবি খেপ ডিব্রুগড়নিফ্রায় গুবন হাতরনি বন্দর বেবাদি মুয়া দৈথাইহরনায় যাদের বে হাবাফারিও হান্তামেলা মন্ত্রী সরণ বড় মৌদংসা অনসাই বিফাননি মন্ত্রী রামেশ্বর তিলি দামিন মন্ত্রী বিমল বরা আর সানেসে এমএলএ বাহাগ লায়ে হাদরসানি সাউসরি খন্ডও যৌগানী লামায় গদান ফনাঞ্জাব মহরে দিনে বঙ্গাইগাঁও ফাহামথাই ফরাইসালিমা আর হসপিটাল বেখনায় যাবায় গিবিমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায়া জিল্লানি মাজগাঁও গাইসন্নায় ফাহামথাই ফরাইসালিমা বেখনানি হে সাউসরি আর নখর অনসাই বিফানা গনায়তি হায় গাছে 610 কোটি রং খরচাজন লুফুনায় বে ফরাইসালিমায় মন 100 MBBS মাসি গনাং ফরাইসালিমা এয়া হাদরসানি গং 16টি ফাহামথাই ফরাইসালিমা মহরে গনায়তি মানবায় দিনে হাবাফারিও গিবিমন্ত্রীয়া 50 কোটি রং খরচাজন লুফুনায় জিল্লা আয়ুক্তনি মাউখুলি আর গুবন মন্নৈসে মাউবিথাঙ্কিকে বেখাওনানি হে বে হাবাফারিয়া সাউসরি আর নখর অনসাই মন্ত্রী অশোক সিংহাল বরপেটানি এমপি ফণীভূষণ চৌধুরী অলোক চুংথা বিফাননি মন্ত্রী কেশব মহন্ত আর মাখাসে দৈতিনগিরিফ্রাবো বাহাগো লাদোমোন খোলা হালমারা মানকাসার জিল্লানি ভারত বাংলাদেশ সীমনা দেওয়ানের আলগা অঞ্চলও সিকাউই মসৌ লঙ্কমানী হেংথাই পুলিশা সংদান্ন সময় সিকাউনি গাগ্লবনে সাসে পুলিশা জখম জানানোর রাতাম মনে যাদের বে জাতাইনি উনও সুখসুর পুলিশা সা

পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। সাড়ে আট বজাত সুগম সংগীতর গীতর অনুষ্ঠান গীতিমালিকা। শিল্পী শান্তা হাজরিকা, পদ্মনাথ বরদলৈ, গায়ত্রী হাজরিকা, তরুণ দাস আর চন্দনা ডেকা। পুৱা ন বাজি পোন্ধৰ মিনিটত জিলাৰ ৰেহৰূপ, 9:20 শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান লাইভ ফোন ইন কল্পতরু, 10:00 জীবন সুরভি অনুষ্ঠানের অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক আর লেখক হেমপ্রসাদ বরা, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত মার্মার। 10:30 রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদর দ্বারা প্রায়োজিত অনুষ্ঠান উমাং। দিনের 11:05 পারাগ মালা লাইভ। দিনের 11:30 আমার যুববাণীর পৰা অনুষ্ঠানত এখনি আলেখ্য, সহা জীবনের গল্প। আগবঢ়াব স্নেহা পাঠক আর কস্তুরীমা দাসে, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। 12:15 মূর সংগীত যাত্রা অনুষ্ঠানত অতুল মেধির সাক্ষাৎকারের দ্বিতীয় খণ্ড, সাক্ষাৎ গ্রহণ সঞ্জয় গোস্বামীর। দিনের 12:30 আইদর বোলনি অনুষ্ঠানত গুৱাহাটী জ্যোতিনগরের রামধেনুর সদস্যসকলে পরিবেশন করা বিচিত্রানুষ্ঠান। দিনের 1:10 আর সন্ধ্যা 7:45 বর্ণালী কলিতার কণ্ঠর আধুনিকী, 1:20 প্রাসঙ্গিক, 1:30 বাদ্য সংগীতর অনুষ্ঠানত বিপুল উজার খোলবাদন, 1:50 মিতালী ডেকার কণ্ঠর লোকগীত, 2:30 পাশ্চাত্য সংগীতর অনুষ্ঠান শুনিবলৈ পাব। বিয়লি 3:05 শ্রাব্য সফুরা আধুনিক গীতর অনুষ্ঠান, 3:15 নেপালি অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠানত গোলক ব্রহ্ম আর সংগীতবৃন্দর কণ্ঠর লোকগীত, সন্ধ্যা 5:25 চাহ গছর মাঝে মাঝে অনুষ্ঠানত চাহ বাগিচার যুব সমাজের মাদক দ্রব্যর আসক্তি আর প্রতিকার, এই বিষয়ে লক্ষ্মীনাথ মাঝির সৈতে এক সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ অঞ্জু দাসর। 5:55 আর 7:05 বৃন্দগান, 6:10 কৃষক বাণী অনুষ্ঠানত নেনোসারর উপযোগিতা আর সহায়ক আসনি, এই বিষয়ে এটি আলোচনার প্রথম খণ্ড, ভাগ লব অনুষ কাকতি আর পঙ্কজ পুরাণে, আঁত ধরব ভাস্কর জ্যোতি আচার্যয়, আছে পাচলি আর শস্যর বজার দর আর কৃষকর বাবে যুগুতা বতরর বতরা, আগবাব শিখামণি দত্তয়, প্রযোজনা উৎপল বরার। অনুষ্ঠান পরিচিতি ইমানেই, আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, বিদ্যাৰ্থীৰ অনুষ্ঠান।

0: মুকলি করে। জেলা আয়ুক্ত সিমিকরণের উপস্থিতিত তামুলপুর দুর্গা মন্দিরত হওয়া এই অনুষ্ঠানত মন্ত্রী শ্রী দৈমারিয়ে কয় যে রাইজর পদূলিত সরকার মূল মন্ত্রে সরকারে জনসাধারণ সেবা আগবাই আছে। তামুলপুর উন্নয়ন খণ্ডর সহযোগত আয়োজিত এই শিবিরত অরুণোদয়, আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্য সেবা পি এম কিষাণ সন্মান নিধি, পি এম সূর্যঘৰ, নতুন রেশন কার্ড, পি এম আবাস যোজনা, ই শ্রম আর সামাজিক সুরক্ষা বীমা যোজনাকে ধরে কেন্দ্রীয় আর রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক আঁচনির পঞ্জীয়ন, আবেদন গ্রহণ আর তাৎক্ষণিক সমাধানের সুবিধা দিয়া হয়। খণ্ড উন্নয়ন বিষয়া দেবকুমার বসুমতারীর তত্ত্বাবধানত আয়োজিত এই কার্যসূচীত বিভিন্ন বিভাগের বিষয়া কর্মচারী সকলে জনসাধারণ পোনপটিয়াক সেবা আগবায়। পরবর্তী বাতরি শুনো উৎপল কুমার দাসর পৰা।
1: ধন্যবাদ জিন্তি। বিপিএফ নেতৃত্বাধীন বড়োলেন্ড আঞ্চলিক পরিষদ বিটিসির এবছরীয়া বর্ষপূর্তি অনুষ্ঠান আজি কোকরাঝারত বিভিন্ন কার্যসূচীরে উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের অংশ হিসাবে বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারিয়ে কার্যবাহী সদস্য আর এমসিএলএ সকলের সঙ্গে দুটমার ঠুলঙ্গাপুরীত বডুফা উপেন্দ্রনাথ ব্রহ্ম আর বাতিপাড়াত বড়োলেন্ড আন্দোলনের প্রথমগী শহীদ সুজিত নার্জারীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। বিটিসি বিধানসভাত উপমুখ্য কার্যবাহী সদস্য রিহন দৈমারিয়ে পতাকা উত্তোলন করে। এই কার্যসূচীর অংশ হিসাবে বডুফানগরের বিটিসি সচিবালয় খেলপথারত এখন বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকত মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে। সভাত ভাষণ দিয়ে মন্ত্রীগিয়ে হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিটিসির এবছরীয় বর্ষপূর্তির অভিনন্দন জ্ঞাপন করে। বিটিআরত শান্তি আর প্রগতির গতি ত্বরান্বিত করার সরকার দায়বদ্ধ বলে মল্লবরুয়ায় ভাষণত উল্লেখ করে। বঙ্গাইগাঁওত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নবনির্মিত জেলা আয়ুক্ত কার্যালয় উদ্বোধন করে। মুখ্যমন্ত্রীগিয়ে আজি বঙ্গাইগাঁও চিকিৎসা মহাবিদ্যালয়ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। জেলাখনের বিভিন্ন ঠাইত মুঠ 711 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা কেইবাটাও প্রকল্প আজি মুখ্যমন্ত্রী রাইজলৈ উৎসর্গা করে। মুখ্যমন্ত্রী অভয়পুরীর খোড়াগাঁওত 30 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত আদর্শ আবাসিক বিদ্যালয়, টুলুঙিয়ার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের 11 কোটি টকীয় আন্তঃগাঁথনি, অভয়পুরীর সৃজনগ্রামত থাকা শ্রী শ্রী রঘুনাথ বিগ্রহ মন্দির সত্রর 6 কোটি টকীয় আন্তঃগাঁথনি আর সদর শহরের কাষতে থাকা বীরঝরা চাহবাগিচার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 3 কোটি টকীয় আন্তঃগাঁথনি ভিডিও কনফারেন্স ব্যবস্থার উদ্বোধন করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় 17 ফুট উচ্চতার কোঁচরজা নরনারায়ণের একটা ব্রঞ্জর প্রতিমূর্তিও অনাবরণ করে। তেওঁ ভাষণত বঙাইগাঁও রাইজে অচিরেই এখন অভিযান্ত্রিক মহাবিদ্যালয় লাভ করব বলে উল্লেখ করে। এই সভাত স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল, রাজ্যমন্ত্রী কেশব মহন্ত, বঙাইগাঁও জেলার অভিভাবক মন্ত্রী অশ্বিনী রায় সরকার, বঙাইগাঁও বিধায়িকা দীপ্তিময় চৌধুরী আর বরপেটা লোকসভা সমষ্টির সাংসদ ফণীভূষণ চৌধুরীও উপস্থিত থাকে। রাজ্য সরকার জলসম্পদ বিভাগের ঢকুয়াখানা জলসম্পদ সংমণ্ডলের অধীনত দুখন গুরুত্বপূর্ণ আসনির নির্মাণ কার্যর আজি আধারশিলা স্থাপন করা হয়। ইয়ার প্রথম আসনির অধীনত কড়া নদীর মৌখুয়া মথাউরীর উচ্চতা বৃদ্ধি আর সবলীকরণ কার্য রূপায়ণ করা হব। দ্বিতীয় আসনিত চারিকরিয়া নদীর হুজগাঁও, মানিকপুর চেতিয়াগাঁও আর ঘিলাগুড়ি গাঁওয়ের খহনীয়া প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অঞ্চলটির দীর্ঘদিনিয়া বান আর খহনীয়া সমস্যা সমাধানের লক্ষ্যে রূপায়ণ করবল এই আসনিসমূহের আধারশিলা স্থাপন কার্যসূচীত লক্ষিমপুর লোকসভা সমষ্টির সাংসদ প্রদান বড়ুয়া আর ঢকুয়াখানা বিধানসভা সমষ্টির বিধায়ক নবকুমার দলেও উপস্থিত থাকে। গুৱাহাটী দবা একাডেমিয়ে কালি অনুষ্ঠিত করা গুৱাহাটী একাডেমি দেওবরিয়া দবা প্রতিযোগিতাত রিয়ান নবিসে চ্যাম্পিয়নের খিতাব দখল করে। রিয়ানে 6খন খেলের আটাইকেইখনতে জয়লাভ করে সম্পূর্ণ 6 পয়েন্ট অর্জন করে। হিয়ান্স ডেকায় 6খন খেলের 5.5 পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান লাভ করে। হিরণ্য দাসে 5 পয়েন্টে তৃতীয় স্থান লাভ করে। মৈত্রব বড়ুয়া আর গৌরব শর্মায় 4.5 পয়েন্টক অর্জন করে চতুর্থ আর পঞ্চম স্থান লাভ করে। বাতরি শেষ করার আগে প্রধান বাতরি কেটামান আক এবার। দেশের স্বাধীনতার পাছত প্রথমবার ডিব্রুগড়ের বগীবিল টার্মিনেলের আন্তঃরাষ্ট্রীয় মালবাহী জাহাজের পরিবহন আরম্ভ। নগাঁও লোকসভা সমষ্টির উপনির্বাচনের কাইলৈ হবল ভোটগ্রহণত নিয়োজিত বিষয়া কর্মচারীর দল ভোটকেন্দ্রলৈ রওনা। পাকিস্তানের চোরাংচোৱা সংস্থাক দেশের গুরুত্বপূর্ণ তথ্য যোগান ধরার অভিযোগত পুনের এজন লোকক অসমারক্ষীর গ্রেপ্তার। আর জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্তত অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদন সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ের শুনানির পরবর্তী দিন ধার্য। আমার সন্ধ্যার আঞ্চলিক বাতৰি ইমানতে শেষ হল। পরবর্তী বাতৰি 7:10 শুনবলে পাব। নমস্কার।

টিয়ালিস্তা পড, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এটা পদ, ফার্মাসিস্ট এন্ট্রিগ্রেড 118টা পদ, রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান 25টা পদ, ECG টেকনিশিয়ান 4টা পদ, অপ্টোমেট্রিস্ট 2টা পদ আর ল্যাবরেটরি এসিস্ট্যান্ট গ্রেড 2 31টা পদ। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 14 অক্টোবর। ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া বিভিন্ন শাখার 480টা ইঞ্জিনিয়ার পদ পূর করার ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন 2027 এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রার্থী সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখার গ্রেজুয়েট হব লাগিব। প্রার্থীর বয়স 21-30 বছরের ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট upsc.gov.in। আবেদনের শেষ তারিখ 6 অক্টোবর। কর্মচারী চয়ন আয়োগে 2,536টা লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট এসিস্ট্যান্ট আর ডেটা এন্ট্রি অপারেটর পদত নিযুক্তির বাবে প্রার্থী বাছনির উদ্দেশ্যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। প্রার্থী উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া হব লাগিব। প্রার্থীর বয়স 18-27 বছরের ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট ssc.nic.in। আবেদনের শেষ তারিখ 7 অক্টোবর। অসম ভূমিলেখ্য আর জরিপ অধিকর্তার কার্যালয়ে 579টা ল্যান্ড রেকর্ড এসিস্ট্যান্ট পদর আবেদন বিচারিছে। দরমহার নিরিখ মাহে 14,000 টাকারপরা 70,000 টাকালৈ, লগত 6,200 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। প্রার্থী রেকর্ডার সার্টিফিকেট ক্লাস কোর্স প্রশিক্ষণ থকা হব লাগিব। প্রার্থীর বয়স 21-40 বছরের ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট dlrs.assam.gov.in। আবেদনের শেষ তারিখ 21 অক্টোবর। নিয়োগ বাতরি ইমানেই।

0: পদার্থবিজ্ঞানী আর জর্জ নাগেল হৈছে এগৰাকী জার্মান স্নায়ুবিজ্ঞানী। সমাগত উত্তর প্রদেশের রাজ্যসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টিয়ে আজি 8গৰাকী প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটোৱে ধর্মপাল সিং, রাধাকান্ত ওজা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপী কৃষ্ণ পাণ্ডে, প্রিয়ঙ্কা সিং রাওয়ত, রামপ্রতাপ সিং চৌহান আর শ্রুতি গঙ্গারাক প্রার্থিত্ব দিছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীক উত্তর প্রদেশের দলটোৰ প্রার্থী হিসাবে অবশ্যই ঘোষণা করা নাই। দলটোৰ কেন্দ্রীয় নির্বাচন সমিতিয়ে প্রার্থীসকলৰ নাম চূড়ান্ত করে। কাইলৈ মনোনয়ন দাখিল করার অন্তিম দিন। ইতিমধ্যে দলটোৱে উত্তরাখণ্ড আর পশ্চিমবঙ্গৰ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। উল্লেখযোগ্য যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড আর পশ্চিমবঙ্গৰ রাজ্যসভার সদস্য পদর খালি হওয়া আসনসমূহৰ নির্বাচনের 16 অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। উত্তর প্রদেশের 10খন আসনের উত্তরাখণ্ডর 1খন আসনের আর পশ্চিমবঙ্গৰ 1খন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হব। এপ ভিত্তিক আর ডিজিটেল পরিবহন সেবা ব্যবহার করা মহিলা যাত্রীসকলের সুরক্ষা নিশ্চিত করার রাষ্ট্রীয় মহিলা আয়োগে রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলসমূহ নির্দেশনা জারি করেছে। আয়োগে কয় যে সময়ত দৈনন্দিন জীবনত মহিলাসকলৰ বাবে এপ ভিত্তিক পরিবহন সেবা অতি প্রয়োজনীয় হৈছে, সেই সময়তে তেওঁলোকৰ সুরক্ষা নিশ্চিত করারও প্রয়োজন আছে। মহিলার অধিকার আর মর্যাদা রক্ষার প্রতি লক্ষ্য রাখি এই নির্দেশনা প্রস্তুত করা হৈছে বলে আয়োগে জানিবলৈ দিয়ে। রাষ্ট্রীয় মহিলা আয়োগৰ অধ্যক্ষ বিজয়া ৰাহাটকাৰে সকলো ৰাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলসমূহৰ মুখ্য সচিবক এই নির্দেশনা রূপায়ণৰ বাবে বিহিত ব্যবস্থা গ্রহণ কৰিবলৈ লিখিতভাবে অনুরোধ জনাইছে। তেও কয় যে রাজহুয়া পরিবহন ব্যবস্থা বা এপ ভিত্তিক পরিবহন ব্যবস্থা ব্যবহার করা মহিলাসকল নিরাপদে আর নির্ভয়ে যাত্রা করিব পারিব লাগিব। প্রযুক্তিয়ে মানুহৰ যাত্রাক নতুন রূপ দিয়ার লগে এই ক্ষেত্রত নিরাপত্তাও সুনিশ্চিত হব লাগিব বলে অধ্যক্ষগৰাকীয়ে উল্লেখ করে। প্রতিগৰাকী মহিলাই যাতে আত্মবিশ্বাস, নিরাপত্তা আর মর্যাদা সহকারে যাত্রা করিব পারে তার বাবে রাজ্য কর্তৃপক্ষ, আরক্ষী, পরিবহন বিভাগ আদিয়ে সহযোগিতা আগবঢ়াব লাগিব বলেও তেও উল্লেখ করে। চলিত বৰ্ষৰ জানুৱাৰীৰ পৰা আগষ্ট মাহলৈ মিজোৰামত 675,284 পৰ্যটকৰ আগমন হৈছে। মিজোৰামৰ বিভাগীয় কৰ্তৃপক্ষই জনোৱা মতে ইয়াৰে 664,197 দেশী পৰ্যটক আৰু 11,087 বিদেশী পৰ্যটক। 2024-25 বিত্তীয় বৰ্ষত ৰাজ্যখনত পৰ্যটকৰ সংখ্যা আছিল 5,24,784, ইয়াৰে 5,911 বিদেশী পৰ্যটক। আনহাতে 2025-26 বৰ্ষত এই সংখ্যা 980,616 বৃদ্ধি হৈ অভিলেখ সৃষ্টি কৰিছে। নতুন ৰেল সংযোগ আৰু ৰাজ্যখনৰ পৰিৱেশে পৰ্যটকসকলক মিজোৰামলৈ আকৰ্ষণ কৰিছে বুলিও বিভাগীয় কৰ্তৃপক্ষই জানিবলৈ দিছে। ভগৱন্ত মান নেতৃত্বাধীন আম আদমি পাৰ্টি চৰকাৰৰ দিনত পঞ্জাৱৰ আইন শৃংখলা পৰিস্থিতিৰ অৱনতি ঘটাৰ লগতে দুৰ্নীতিৰ শীৰ্ষত থকা বুলি বিজেপিয়ে অভিযোগ উত্থাপন কৰিছে। আজি নতুন দিল্লীত দলৰ মুখ্য কাৰ্যালয়ত সংবাদমেল সম্বোধন কৰি দলৰ মুখপাত্ৰ সম্বিত পাত্ৰই দাবী কৰে যে যোৱা 48 ঘণ্টাত ৰাজ্যখনত 4টা হত্যাকাণ্ড সংঘটিত হৈছে। তেওঁ কয় যে আজি পঞ্জাব আৰু হাৰিয়ানা উচ্চ ন্যায়ালয়ে আপ নেতৃত্বাধীন পঞ্জাব চৰকাৰৰ সৈতে জড়িত ব্যক্তিৰ বিৰুদ্ধে উত্থাপিত দুৰ্নীতিৰ অভিযোগ কেন্দ্ৰীয় তদন্তকাৰী সংস্থা CBI অর্পণ করে। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি কেইটা আকৌ এবাৰ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি নতুন দিল্লীত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পার্মেলিনৰ সৈতে দ্বিপাক্ষিক আলোচনাত মিলিত হয়। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে উচ্চতম ন্যায়ালয়ৰ ন্যায়াধীশ হিচাপে 3খন উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশক নিযুক্তি দিছে। 2026 বৰ্ষৰ চিকিৎসা বিজ্ঞানৰ নোবেল বঁটা ঘোষণা কৰা হৈছে। সমাগত উত্তৰ প্ৰদেশৰ ৰাজ্যসভা নিৰ্বাচনৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আজি 8গৰাকী প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰিছে। আৰু এপ ভিত্তিক আৰু ডিজিটেল পৰিবহণ সেৱা ব্যৱহাৰ কৰা মহিলা যাত্ৰীসকলৰ সুৰক্ষা নিশ্চিত কৰাৰ বাবে ৰাষ্ট্ৰীয় মহিলা আয়োগে ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলসমূহলৈ নিৰ্দেশনা জাৰি কৰিছে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে অন্ত পৰিল। পৰৱৰ্তী বাতৰি নিশা 8 বজাত শুনিবলৈ পাব। নমস্কাৰ।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত, মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত আৰু 729 কিলোহাৰ্টজত। আৰম্ভ কৰিছো, আকৌ শুনোৱা হওক অনুষ্ঠানত। প্ৰথমেই শুনক প্ৰদীপ কাকতিৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা গুণীন ৰাজখোৱাৰ আৰু প্ৰযোজনা মুকুল বৰুৱাৰ।

0: তোর কিবা এটা কাম করে দিব পারে। তো আমি এইবিলাক করিলে অনুলোম বিলোম প্রাণায়াম ধ্যান বা ওমকার বা ভ্রামরি প্রাণায়াম এইবিলাক দ্বারা আমি শরীর আর আমার মনটক এটা আমি যোগসূত্র করা দিব পারো, যার দ্বারা আমি আমার ইন্দ্রিয়টো আমি আমার নিজের আয়ত্তলে আনিব পারো। তেতিয়া আমার হঠাৎ হয়তো খং নুঠিব, আমি তেতিয়া আমার নিজের ইন্দ্রিয়টো দমন করিব পারিম, আর তেতিয়া হয়তো এতিয়া যেটা আমি যেটা বিশৃঙ্খল দেখি আছো এটা আমি যথেষ্ট পরিমাণে আমি উপশম করব পারি। গতিকে যোগ আর আয়ুর্বেদ এই দুটা লগ লাগিলে তার মানে তার যেটো আমার উপকারটো যথেষ্ট পরিমাণে ভাল হয়। ইয়ার লগতে মই আর আপনার একটা কথা কও, এটা এট প্রেজেন্ট অবস্থা আয়ুর্বেদিকর আমি এটা খুব ধুনিয়া বাতাবরণ আমার ভারতবর্ষত বা অসমত এটা সৃষ্টি হয়েছে গোটেই ভারতবর্ষতে আর গোটেই ভারতবর্ষর গোটেই প্রদেশবিলাকত আর লগে লগে আমার অসমতো এটা ধুনিয়া বাতাবরণ সৃষ্টি হয়েছে। বাতাবরণ এইকারণে সৃষ্টি হওয়া বলে কইছো, তার মানে এটা আমার যাওয়া বছরও আমার ভারতবর্ষর আমার মিনিষ্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় প্রায় 126 দেশের ইউরোপিয়ান কান্ট্রির লগত বুঝাবুঝি চুক্তি করেছে যে তেওঁলোকে এটা আয়ুর্বেদটা বিচারিছে। আর আমার এটা বর্তমান সরকার ফালেরপর আমার গুজরাটত আমার ওয়ার্ল্ড ট্রেডিশনাল সিস্টেম অফ মেডিসিনের ওয়ার্ল্ডর যে সেন্টারটা সেটা গুজরাটত বনাইছে। গতি আর সময়ে সময়ে আমি বহুত ভাল ভাল নিউজ পাই থাকো যে বিভিন্ন ধরনের মানুষ বাইরেরপর আহে, রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক ইয়াতে আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করে। গতি দেশবিলাকত এটা আয়ুর্বেদটা বিচারছে আর অলরেডি জাপানত আমার আয়ুর্বেদিকর যথেষ্ট ডেভেলপমেন্ট আছে। গতি এই এটা এটা আমার আয়ুর্বেদিকর কারণে মোটামুটি এটা আমি সোনালী যুগ বলিয়ে কব পারো, খুব ধুনিয়া একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। গতি আমি সকলে মিলি আমি চিকিৎসকবিলাকে হোক আর আমার জনসাধারণেও এই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাটক এটা আঁকোয়ালি লই ইয়ার মানে উত্তরণের ফলে আমি আগুয়াই লই যাব বলে মই সকলকে আশা রাখিলো।
1: হয় অশে ধন্যবাদ ডাক্তার দীপক শর্মা, খুব সুন্দরকৈ কথা কলে। আয়ুর্বেদ আর যোগর জড়িয়ে যে এখন সুস্থ সমাজ হব পারে, বর্তমান সময় যদি অধিক প্রচার প্রসার আর গুরুত্ব লাভ করেছে তার জড়িয়ে এখন সুস্থ সমাজ সুস্থ ভারত বা সুস্থ বিশ্ব নির্মাণ হব পারে সেই বিষয়ে আপনি অবগত করালে। গতি আপনার অশেষ ধন্যবাদ জানালো পুনর্বার, আর যদি পাছত সময় হয় আমি এই বিষয়ে অর্থাৎ সুস্থ ভবিষ্যৎ আয়ুর্বেদ এই বিতঙ্গকৈ কথা বতরা পাতার প্রয়োজন আছে আমি বিষয়ে নিশ্চয়কৈ কথা পাতিম আগলে। আজিলে আপনার ইমানতে বিদায় জানাইছো,
0: আকাশবাণী গুহাটো সকলো কর্মচারীলে মই ধন্যবাদ জানালো।
1: হে ধন্যবাদ আদর শ্রোতা, হে আছিল ডক্টর দীপক শর্মা, জ্যেষ্ঠ চিকিৎসা বিষয়া তথা সহকারী অধ্যাপক সরকারী আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয় জালুকবাড়ী। আদর শ্রোতা, আজি আমার পরিয়ালগত অনুষ্ঠান ইমানতে সামৰিছো, নমস্কাৰ।

করো না করো কাকো, নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো। মায়ে ভয় না করো না করো কাকো, নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো। মায়ে লাজ না করো না করো একো, হাতি ঘোড়া সব খাও না খাও কাকো। মায়ে লাজ না করো না করো একো, হাতি ঘোড়া সব খাও না খাও কাকো। মায়ে ভয়

0: কইনার নাম নম্রতা, বিশ্বিক রাখি, বোপার মেঘ রাখি,
1: হয়
0: মেঘ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বৃশ্চিক, আঠ বড়দে দুরজা কন্যা, দরার রাখির পরা কন্যা রাখির দূরত্ব বেশি হওয়া ভাল, ইয়াত বোপার রাখির পরা কন্যা রাখির দূরত্ব আঠ, কন্যার পরা দরার রাখিলৈ দূরত্ব ছয়, হরস্রক জোড়া মধ্যম জোড়া হয় গোহাই।
1: কি হল রই গল যে,
0: এখন নাচাও দিয়ক, এই ছোৱালীজনী রাতি জন্ম দেবাৰী গণ অর্থাৎ রাতি রাক্ষস, এই মোর বিবেচনার আগ নবঢ়াই ভাল নেকি?
1: ও বাৰু, তেনেহলে এইখন চাওকচোন, নলবাৰীৰ হোমেশ্বৰ ভট্টাচাৰ্যৰ জি,
0: তেখেতক মই ভালকে চিনি পাওঁ নহয়, মোকো জানে মোকো জানে, হে একেবাৰে বিখ্যাত কবিৰা
1: হয় তেওঁৰে জিয়েক, এইবাৰ MBBS ফাইনেল পৰীক্ষা দিব।
0: ও হয় নেকি, বৰ ভাল কথা।